সংখ্যাইমে গিয়াছুনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওরা ইন্ডোনেশিয়া প্রেসিডেন্ট প্রভাব সুবন্ত নক রু নাইকা টেরোরিজম বি ওয়ান ইন্টারনেশনাল লেভেল হাইকা ক্রা রু নাইকা ফাইখ্রামং কতাংকানি দাদলা সৌমো টেরোরিস ওরা টেরোরিজম টেরোরিস্ট অর্গানাইজেশন ইউএন সিকিউরিটি কাউন্সিল কমিটি হিগমো ওয়েকিন সঙ্গ্যাপমো গ্রুটনগুংলি থাকায় ওয়ানসান বি ও তফাই হি প্রায় কানিং খ্রাই থাকাই ওরাকা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়ান মন্ডে রাত মেলবর্ন অস্ট্রেলিয়া লিগ টাইমং খ্রাই থাকাই ওরা এজুকেশন মিনিস্টার পি ডি সোনা ওরা কমিশনার অব এজুকেশন আমজাদ তক নাই ক্রা গভর্নর লেফটেন্যান্ট জেনারেল কে টি পটনায়ক কাহাই লোক ভবন হে বাইহো স্টেট ফর এজুকেশন লন হাই সৌমো কসে তকত প্রাই কতৌ দাতলা জারবোম গমলিন গভর্নমেন্ট ল কলেজ জোটে ওয়ান লন হাই তিনক সৌসে তকত প্রাই কা দাতলা গভর্নর কথাও কা সৌমো টিচার্স ফর ট্রান্সফারসন ওয়ান টিচার্স রেজিস্ট্রি পোর্টাল হাইলাম তকত মারপাং মতুমল তসাম মাইদা ওরা চিফ সেক্রেটারি মনীশ কুমার বাইহো কতরমোকমো সিনিয়র অফিসার সনফা মিটিং থাকা দাদলা সৌমো গভর্নমেন্ট কাম কেবিনেট ডিসিশনস ওরা বাজেট সন তঙিত দা ওরা টিবি মুক্ত ভারত অভিয়ান ওয়ান উইক তকত টিবি তাফাই দা চুপুই গভর্নমেন্ট অফিসার সন উই থাকা দাদলা ওরা চিফ সেক্রেটারি কা চিফ ইঞ্জিনিয়ার সন উই স্মার্ট মিটারিং ওয়ান তালগাই ওরা লাই মোরা বুকিং রিভিউ মিটিং থাকা চুপুই উই ওরা ডিপুটি চিফ মিনিস্টার চাউনা মেন ওরা মিনিস্টার ফর এনিমাল হাজবেন্ডারি গেব্রিল ডি ওয়াংসো নক বাহো রু নাইকা ডেয়ারি ফার্মিং ভেটেনারি সার্ভিসেস মিল্ক কালেকশন ওরা পোলট্রি তাপাম উই সৌ কসে তকত প্রায় কানিং দাদলা পং ওয়াইমলাত মতু কটনাই হানাই ওনসন হাইলাম কাতা লিংলং প্রায় কানিং দাদলা মার পং কসে তসাম কতা কানিং খ্রাই থাকাই ওরা রুরাল ডেভেলপমেন্ট ওরা পঞ্চায়েতি রাজ মিনিস্টার ওজিং তাশিংকা টিউজডে ওয়াই অ্যাপয়েন্টমেন্ট লেটার ফি কা দাদলা দিন দায়ার উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা টু পয়েন্ট ও ক্যান্ডিডেট ছৌ মোলাইক সাম ট্রেনিং কৌকা সন উই আনওয়ান স্কিল ট্রেনিং প্রোগ্রাম অরুণাচল স্টেট রুরাল লাইভলিহুডস মিশন এ আর এস এল এম হাইলাম কৌকা আর ডব্লু ডি গুংলি হুমন আঞ্জা ওরা মারিয়াং পুলিশ স্টেশন কা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাও কা দাদলা পোক্সো এক্ট উই কসিট কা তালিন্দা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল হাই বাই হোয়াই কা পুরি সা উই পোক্সো কেস ওন সন সাম দা লু কা দাদলা ওরা কসিট তা খ্যাম কসিট মুফান ওনসন উই খ্রেও কা ওনসন দাদলা ওরা সা সন উই কই সাই ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর দম তাও 1098 ওরা কমো নক 112 নম্বর ওয়ান খ্রেও কা দাদলা ওরা ইংল্যান্ড অবে শাসন কা ইন্ডিয়া উই ওয়াই এমো কতলমো ক্লিন রান কা পেও কা দাদলা থার্ড টি টুয়েন্টি ইন্টারনেশনাল খিলি কৌত ট্রেন ব্রিজ নটিংগাম লি ইংল্যান্ড ওয়ান ওয়াই এ কিন কিন রান টার্গেট ফিউ কা ওরা ইন্ডিয়ান কন্ডামশন ওয়ান রান কনুমো তামলি উইকেট ফাইলা কা হারি তৌ দাদলা ওরা ফিফা ওয়ার্ল্ড কাপ লি ওয়ান সুইজারল্যান্ড কা কোলম্বিয়া উই গোল কম্বডন ওরা সাম কা পেও কা পেনাল্টি তাকাও তোলা সুইজারল্যান্ড তো আনলি কা কোয়ার্টার ফাইনাল টিম ওরা কমোনাং ম্যাচ লি ওয়ান আর্জেন্টিনা কা ইজিপ্ট উই সাম কিন গোল কা পেও কা দা দাদলা তো আনলি কা সু কুমান লাইকুং সং আন ফাইনে কা কুমান তঞ্জাই আংরাম সো তঞ্জাই গিয়া দিয়ে